মানে পাঁচ রুপিয়া মোর হার ভাগিস তিরিশ রুপিয়া মোট ফরগুড়া পটরা হোক ও সাত রুপিয়া মানে মোট পর্দা মানে কিছু মানে হার দেন মকাই বসে যাই মকাই বস কে চার বজে পাঁচ বজে উঠে আই ঘরে বাতাবরণ জুটে না রাখতে বারো মহিনা কমাতে ছ মহিনা জন্মে নৌকরি আমার গরিব বুকি মৌকা পয়সা নিয়ে

তুমি জীবন খাতাকে সত্যের খানা খাই ব্যায়াম সত্য করে তোমার নদীর আমাকে ঢুলাবে নি তারা আপনার দিয়ে তার করি আজ দিবে একা নীতিমালা নিশাদার রোগ সেবা দিয়ে সুস্থ জীবন আপনার।

0: was at East Indies.
1: ঘরে অনেক উপোস ছিল, পরে খানার সময় তার কাছে পানি পাইনি, সুতরাং আমার কেড়া কুড়ি শাক সবজি ফল খুশি উপোস ছিল, পরে খানা এক বছর নাই কোন স্থাপন আছে, পরে খানার সঙ্গে সঙ্গে দুই বছর সময় সন্তান জারি রাখুন।
0: রেডিও প্রভাতা এফএম দ্বারা সহি প্রচারী সন্দেশ আপনার আশা আপনি আবার সমাবেশী রেডিও পুরস্কার আওয়াজ। Я вот, я еще куда-то идем, я

0: আসেন, তোমার কাছে আব্রাহাম লোটকে সুচে উদ্ধার করছেন আমরা নিয়ে দিতে আসেন।
1: সরকারি সংস্থা